আজ শনিবার, 14ই ভাদ্র 1948 শকাব্দ, 5ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 18ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:21 58 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 5:48 38 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 24 সেকেন্ড।

0: Indian nationals, including a 5-year-old child, have been rescued from the flood-hit Trishuli Bazar area of Nepal, bringing the total count of Indian evacuees to 169. Sharing border updates on the safety of Indian nationals while briefing media in New Delhi yesterday, MEA spokesperson Randhir Jaiswal said 275 Indian nationals remain missing. He noted that 1,907 Indians have safely crossed over to Nepal from China. Mr. Jaiswal said that the Indian Embassy in Kathmandu is facilitating the return of Indian evacuees on flights back home. The spokesperson said India has supplied around 95 tons of relief material to Nepal since the devastating flash floods hit the country on the 26th of last month. The UN General Assembly has voted to replace the traditional world map with one that more accurately reflects the size of Africa. The Correct the Map resolution, sponsored by Togo and backed by African Union members, passed with the support of 164 nations, include France and the UK. The United States was the only nation to vote against it, while 6 countries abstained. The UN vote is non-binding, but it will encourage governments and institutions to stop using the traditional Mercator map. The National Testing Agency has released admit cards for candidates appearing for UGC NET June 2026 in English, Commerce and Sociology on the 9th and 10th of this month. Candidates can download their admit cards from ugcnet.ta.nic.in using the login credentials. The World Archery Para Series 2026 begins at Ahmedabad in Gujarat today. The event brings together 105 athletes from 19 countries. It is the first time India is hosting the World Archery Para Series. The third stage of the series is being held at the Sabarmati Riverfront in Ahmedabad and will continue till 9th of this month. Union Home and Cooperation Minister Amit Shah virtually inaugurated the event last evening. Addressing the gathering, he said, India is moving towards becoming a global sporting hub. And that is the end of this news bulletin.
1: Akashbani Kolkata. Onushthan shunchen Sanchayita Prochar Tarange 297.6 meter e orthat 1008 kilohertz e ekhon আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন ফসলে মাকড়ের সমস্যা ও তার প্রতিকার, এ বিষয়ে বলবেন কিঙ্কর সাহা। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা রক্তাল্পতা রুখতে পুষ্টি, বলবেন শ্রীপর্ণা রায় বর্মন। 6:45 প্রাত্যহিকী, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতি সোম। 8:00 জানা অজানা মায়া সভ্যতায় বিজ্ঞানের চর্চা, এ বিষয়ে বলবেন দীপঙ্কর বসু। আজ দ্বিতীয় পর্ব। 8:05 তুবড়ি চেনা মানুষ রচনা নিরূপ মিত্র প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 কীর্তন শিল্পী পলাশ সরকার। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কল্যাণজিৎ দাস। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি নদিয়া থেকে। 10:15 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ। 12:00 বাংলার মুখ। 12:33 অতুলপ্রসাদ রজনীকান্ত ও দ্বিজেন্দ্রলাল রায়ের গানের অনুষ্ঠান। 1:00 রম্যগীতি। 1:45 মহিলা মহল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। 5:30 গ্রামীণ শিশুদের জন্য অনুষ্ঠান। 6:05 সাঁওতালি অনুষ্ঠান।

সারা বেজে 38 মিনিটে কৃষিকাজের জন্য জল হওয়ার খবরের পর শুনবেন কিষাণ বাণী। 7টা বেজে 10 মিনিটে কৃষক ও তার পরিবার। রাত 8টায় বাংলা গানের অনুরোধের আসর। 8টা বেজে 30 মিনিটে স্পোর্টস এক্সট্রা টাইম। 9টায় নজরুল গীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত। 9টা বেজে 15 মিনিটে আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। 9টা বেজে 30 মিনিটে মুখোমুখি, শুনবেন বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার। আলাপচারিতায় বামাপ্রসাদ মুখোপাধ্যায়। 10টায় অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন মৃদঙ্গম লায়াভিনয়ম। 11টায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। 11টা বেজে 10 মিনিটে বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল, শিল্পী সুমতি মুতাতকর। 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। 6টা বেজে 35 মিনিটে রামচরিত মানস। আজ 224তম পর্ব। 6টা বেজে 45 মিনিটে ভক্তিগীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত। 7টা বেজে 10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8টা বেজে 30 মিনিটে নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য। 8টা বেজে 45 মিনিটে আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। 9টা বেজে 10 মিনিটে রাজধারা। 10টা বেজে 15 মিনিটে আঞ্জুমান। বেলা 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12টা বেজে 20 মিনিটে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দুপুর 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। 5টা বেজে 20 মিনিটে উর্বশী। 6টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7টা বেজে 10 মিনিটে নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য। 7টা বেজে 30 মিনিটে দর্পণ। 8টায় হিন্দি ছায়াছবির গান। 8টা বেজে 15 মিনিটে কহকশা। 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট। 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে প্রথমে কোমল আশাবড়ি এবং পরে দেশি রাগে খেয়াল পরিবেশন করছেন সুমতি মুতাতকর। প্রথমে রাগ কোমল আশাবড়ি।

প্রথমে রাগ কোমল আশাবরী এবং পরে দেশি রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী সুমতি মোতাতকার। সুবদ্ধ সঙ্গীত এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী দেবারতী সোম।

দেবারতী সোমের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

রামচরিতমানস শুনলেন, আজ শুনলেন 224তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন ভক্তিমূলক গান, শিল্পী অরিত্র দাশগুপ্ত।

হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। কেমন আছো সবাই? মানে যারা ধরো এই মুহূর্তে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছ, বা যারা কলেজের জন্য বেরোবে, যারা স্কুল বাসের জন্য অপেক্ষা করছো, এই সব কিছুর জন্যে যারা তোমরা ছোটাছুটু করছো, ধরো কেউ দোকান খুলবে, আবার কেউ ধরো আমার মতো একদম সকাল সকাল উঠে ভাবছো যে আজকের দিনটা খুব ভালো কাটুক, তাদের সবাইকে, তাদের সকলের জন্য সুপ্রভাত, আ ভেরি ভেরি ভেরি গুড মর্নিং। আজকের এই দিনটা কিন্তু একটু স্পেশাল, মানে তার কারণ হচ্ছে টিচার্স ডে বা শিক্ষক দিবস। মানে দেখো, টিচার্স ডে বলতেই আমাদের মাথায় সাধারণত মানে একটাই ছবি আসে, সেটা হচ্ছে একটা ক্লাসরুম, একজন টিচার, তার হাতে চক, সামনে ব্ল্যাকবোর্ড, আর আমরা শেষ বেঞ্চে বসে এমন একটা এক্সপ্রেশন দিচ্ছি মানে যেন আমরাই পৃথিবীর সবচেয়ে মনোযোগী ছাত্রছাত্রী। হ্যাঁ, এবং মানে টিচার যখনই আমাদেরকে বলছেন যে এই তোমরা শুনছো তো, আমরা তো সঙ্গে সঙ্গে একদম ইয়েস ম্যাম বা ইয়েস স্যার, আর মানে পাশের বন্ধুকে একদম ফিসফিস করে আমরা জিজ্ঞেস করছি, এই কি পড়াচ্ছিল বলতো ম্যাম এতক্ষণ ধরে। এই মানে এই হচ্ছে আমরা। কিন্তু আজ আমি টিচার্স ডে নিয়ে একটু অন্যরকম একটা পার্সপেক্টিভ বা অন্যরকম একটা কথা বলতে চাই, কারণ বড় হতে হতে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের জীবনে টিচারের সংখ্যা কিন্তু আসলে অনেক বেশি। স্কুলের টিচার আছেন, কলেজের টিচাররা আছেন, তাদেরকে অনেক জায়গায় মেন্টরও বলা হয়, সেটা ছাড়া মানে এর বাইরে কিন্তু অসংখ্য মানুষ আছেন, সেটা আমাদের বাবা মা থেকে শুরু করে দাদু দিদা, বন্ধুরা, ভাই বোন, আত্মীয় স্বজন, সিনিয়র, কলিগ, কখনো কখনো একজন স্ট্রেঞ্জার বা অচেনা মানুষ, কখনো একটা ঘটনা, আবার কখনো একটা ফেলিয়ার বা হেরে যাওয়া, এমন

0: কি কখনো একটা নিজের ভুলও আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। মানে হচ্ছে জীবনটা যদি একটা ক্লাসরুম হয়, তাহলে আমরা সারা দিন সেই ক্লাসে আছি, শুধু এখানে কোনো বেল বাজে না, আর সবচেয়ে বড় কথা এখানে কেউ কোনো সিলেবাস দেয় না। আর সিলেবাস নিয়ে তাড়াতাড়ি পড়াশোনা করার জন্যে বা তাড়াতাড়ি কিছু করার জন্যে কোনো চাপ নেই। আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং আমরা সবাই আজকে টিচার্স ডে হিসেবে পালন করি অবশ্যই, কিন্তু এটা ছাড়াও আজকের দিনে আরও অনেক কিছু ঘটেছে, মানে ইতিহাসের পাতায় আরও অনেক কিছু ঘটেছে। তাহলে তোমাদের সকলকে আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী ঘটেছে সবটা শুনিয়ে দিই, তারপর আবার আজকের দিন নিয়ে আমি যে আরেকটা পার্সপেক্টিভ বললাম টিচার্স ডের সেটা বলবো।
1: আজ এই দিনে

1612 সালে আজকের দিনে চারটি যুদ্ধ জাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন হয়। 1910 সালে আজকের দিনে 157টি গান এবং কবিতার সংকলনে গীতাঞ্জলি প্রথমবার বাংলায় প্রকাশিত হয়। 1960 সালে আজকের দিনে রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিমে প্রথমবার স্বর্ণপদক বা গোল্ড মেডেল লাভ করেন। এবার চলে আসি জন্মে। আজকের দিনে প্রচুর খ্যাতনামা মানুষ কিন্তু জন্মগ্রহণ করেছেন, এবং প্রথমেই মানে যার জন্যে আজকের দিনকে আমরা ভারতবর্ষে শিক্ষক দিবস বা টিচার্স ডে হিসেবে পালন করি। 1888 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের একজন বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ এবং রাষ্ট্রনায়ক। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। শিক্ষকক্ষেত্রে তাঁর অসামান্য যে আবেদন, তাঁর জন্যে আজকে মানে তাঁর জন্মদিনে ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। 1921 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রেবতীভূষণ ঘোষ। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কার্টুনিস্ট, চিত্রশিল্পী ও ব্যঙ্গচিত্রকার। 1952 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিধু বিনোদ চোপড়া। আমরা সবাই ছোটবেলা থেকে বড় হয়েছি হয়তো ওনার সিনেমা দেখে। তিনি আমাদের ভারতীয় একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। পরিন্দা, মুন্না ভাই MBBS, থ্রি ইডিয়েটসের মতো জনপ্রিয় ছবির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আর এই সিনেমার কথাই যখন বলছি, তাহলে 1976 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। গ্যাংস অফ ওয়াসিপুর, নিউটন, স্ত্রী, মির্জাপুরের মতো অসংখ্য সিনেমা ওয়েব সিরিজে আমরা তাকে দেখেছি, এবং তার এই অসামান্য অভিনয়ের জন্য কিন্তু তিনি ইতিমধ্যে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু পেয়েছেন। এবং আমরা আরও অবশ্যই অপেক্ষা করব তাঁর এরকম অসাধারণ প্রচুর সিনেমা দেখার জন্য। আজকের দিনে কিন্তু প্রচুর মানুষ, খ্যাতনামা মানুষের প্রয়াণ দিবস। যেরকম 1908 সালে আজকের দিনে মারা যান অর্ধেন্দু শেখর মুস্তাফি, বাংলা থিয়েটারের একজন বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব। 1986 সালে আজকের দিনে মারা যান নির্জা ভানোট। পেশায় তিনি একজন বিমান সেবিকা ছিলেন, কিন্তু 1968 সালে Pan Am 73 এই বিমান ছিনতাইয়ের সময় তিনি বহু যাত্রীর জীবন রক্ষা করেছিলেন। যাত্রীদের নিরাপদে বের করে দেওয়ার সময় তিনি নিজে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তাঁর এই সাহসিকতার জন্য তাঁকে মরণোত্তর অশোকচক্র প্রদান করা হয়। আর আমরা সবাই জানি যে ভারতীয় চলচ্চিত্রে নীরজা বলে যে সিনেমাটা হয়েছিল, সেটা তাঁরই এই যে দুঃসাহসিক একটা কাজ, যে মানুষের জীবন বাঁচানো, সেটার উপরেই বেস করে বানানো হয়েছিল। এবার চলে আসি 1995 সালে। আজকের দিনে মারা যান সলিল চৌধুরী, ছন্দের জাদুকর সলিল চৌধুরী, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। বাংলা, হিন্দি ও মালায়ালাম ছাড়াও বিভিন্ন ভাষায় চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। এবং তার সঙ্গে 1997 সালে আজকের দিনে মারা যান মাদার টেরেসা। মাদার টেরেসা ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসী এবং মানব সেবিকা। তিনি দরিদ্র ও অসহায় মানুষের সেবায় তাঁর সারাটা জীবন উৎসর্গ করেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি শুরু করেন, এবং 1980 সালে ভারত সরকার তাঁকে ভারতরত্ন দিয়ে সম্মানে ভূষিত করেন। এবং তার সঙ্গে যেটা বলতেই হয়, সেটা হচ্ছে 1979 সালে তিনি নোবেল পিস প্রাইজ বা নোবেল শান্তি পুরস্কার পান। মোটামুটি আজকের দিনে টিচার্স ডে ছাড়া আরও প্রচুর মানুষের জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুদিন কিছু আমি আপনাদের বললাম। তো আজকে আজ এই দিনে এর পর্যন্তই, আর এরপরে আবার আজকের দিনে যে টিচার্স ডের একটা অন্য পার্সপেক্টিভ সবাইকে বলবো বলেছিলাম, তাতে ফিরে যাবো।

হ্যাঁ, তাহলে এই যে টিচার্স ডে বা শিক্ষক দিবসের একটা অন্য পার্সপেক্টিভ, তাতে তো আসবই, মানে এখন অনেকটা সময়ই তোমাদের সঙ্গে আমি রয়েছি, কিন্তু প্রথমেই তোমাদেরকে আমাদের এই যুবাণীর শিল্পী বন্ধুর কণ্ঠে একটা গান শুনিয়ে দিই, তারপরে ফিরে এসে আজকের এই সব কিছু নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আমাদের যুবাণীর শিল্পী বন্ধু সাগর মিশ্রের কণ্ঠে তোমাদের জন্য রইল একটা গান।

আচ্ছা বুঝলাম সখি, তবে শোন তোর কি আরো কিছু বলার আছে? নিশ্চয়ই বলার আছে। এই বৃন্দাবনে এমন কিছু লোক আছে জানিস, যারা আমার কৃষ্ণকে আমার থেকে দূর করে দেয়, আমার কাছে তারা কৃষ্ণকে থাকতে দেয় না। তাদের কি করব জানিস? তাদের আমি অভিশাপ দেব। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ দেবো।

কেন তাদের পরে বাড়ি ঘর? তা বলে দুপুরে বললি কেন রে? আরে বাবা, যে তোর শত্রু হবে তার বাড়ি সকালেই পড়ুক বা রাত্রেই পড়ুক, তুই তবে দুপুর বললি কেন? বলে ওইখানেই তো কথা, ওইখানেই তো কথা সখী, ওইখানেই তো অর্থ নিহিত,

যে আমার মতো ভালোবাসে সেই তো বুঝতে পারবে। আর এখানে ঘর বলতে কি বলা হয়েছে জানিস? ঘর বলতে দেহকে বলা হয়েছে। আর দুপুর বলতে আমরা যখন জন্মগ্রহণ করি তখন হয় সকাল, আর আমরা যখন শেষ সময় হয় সেটা

আচ্ছা সখী, তোর কি আরো কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কিছু বলার আছে জানিস। আমার একটা অভিশাপ দিয়ে মেটেনি, আমি আরো অভিশাপ দেব। কি অভিশাপ দিবি রে, কি অভিশাপ দিবি? তবে শোন সখি, এই বৃন্দাবনে বসে আমার বধুর গুণ যে গায় না অনেকে জানিস, আমার গুণ কেউ গায় না, আমার বধুর গুণ। আমি তাদের কি করব জানিস? আমি তাদের অভিশাপ দেবো।

গো ফস, আরে আরে সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। এ কিরে রাধে রাধে কি বললি, যদি তোর পরাণসখী কৃষ্ণের যদি কেউ গুণ না গায় তাকে কাল সাপে দংশন করবে? আরে তোকে তো আর কেউ তাহলে ভক্ত বলে মানবে না রাধে, কেউ তো আর তোকে ভক্ত বলে মানবে না। আরে আমি সেই সর্পের কথা বলিনি রে, আমি কোন সর্পের কথা বলেছি জানিস?

কীর্তন শুনলাম আমাদের যুববাণীর শিল্পী বন্ধু সাগর মিশ্রর কণ্ঠে, এবং তার সঙ্গে যন্ত্রানুসঙ্গীতে ছিলেন পুষ্পেন্দু বিশ্বাস।

আচ্ছা, একটা জিনিস কখনো ভেবে দেখেছো তোমরা, যে তুমি বা আমি, আমরা যে আজকে মানুষটা, সেটা কি শুধুই আমরা বা তোমার নিজের তৈরি? আমার মনে হয় না। মানে আমি এটাই বলতে চাইছি, সেটা হচ্ছে যে তোমার মধ্যে অনেক মানুষের একটু একটু করে কন্ট্রিবিউশন আছে। মানে তোমার কথা বলার স্টাইল, এটাতে কারুর প্রভাব আছে। ধরো তোমার সেন্স অফ হিউমার, এটাতে অন্য কারুর প্রভাব আছে। তোমার কনফিডেন্সেও কিন্তু কারুর প্রভাব থাকতেই পারে। তুমি মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করো, সেখানে কেউ না কেউ তোমাকে কিছু না কিছু শিখিয়েছে। এমন কি তুমি কোনো জিনিস টলারেট করবে না বা তুমি কোথাও কিছু সহ্য করবে, সেটাও হয়তো কেউ না কেউ তোমাকে শিখিয়েছে। আমরা প্রত্যেকে আসলে একটা মানুষ, যেটা অনেক মানুষের শেখানো ছোট ছোট লেসনের একটা কালেকশন বা একটা কোলাজ। এবার একদম শুরু থেকে শুরু করা যাক। হ্যাঁ, মানে একদম শুরু করি বাড়ি থেকে। কারণ দেখো, অনেস্টলি আমাদের সকলের, আমাদের প্রথম টিচার কিন্তু আমাদের মা বাবাই। মানে ধরো ছেলেবেলায় আমাদের মা বলতেন যে সকাল সকাল ওঠ, আমরা উঠতাম না। পড়তে বস, আমরা বসতাম না। ফোনটা রাখ, আমরা রাখতাম না। এই জিনিসটা একদমই করবি না, আর আমরা ঠিক সেই জিনিসটাই করব। তখন মনে হতো যে কেন যে মা আমাকে এত কন্ট্রোল করতে চায়। আর একটু একটু যখন বড় হয়েছি, তখন বুঝতে পারি যে ওই মানুষটাই আসলে আমাদের লাইফের প্রথম গাইড ছিলেন। আরও একটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে মা বাবার অ্যাডভাইসের একটা ইন্টারেস্টিং ফিচার আছে। হ্যাঁ, মানে যখন ওনারা বলেন, তখন শুনলে মনে হয় যে ওই আবার শুরু হলো, দ্যাট

আর 10 বছর পরে এই কথাটা নিজের মাথার মধ্যে কিন্তু আমরা নিজেরাই রিপিট করতে থাকি। ধরো মা বলেছিলেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করিস, তখন প্রচণ্ড বোরিং লাগতো, হ্যাঁ কি বলছে। আজকে বুঝি যে এটা ছিল নেটওয়ার্কিংয়ের একদম প্রথম লেসন। ধরো বাবা বলেছিলেন যে নিজের পায়ে দাঁড়া, তখন মনে হয়েছিল যে আচ্ছা দাঁড়াবো। আবার অনেকে আমরা এরকমভাবে উত্তর দিতাম, তা আমরা নিজের পায়ে দাঁড়াই নাকি অন্যের পায়ে দাঁড়াই নাকি? হ্যাঁ আজ বুঝি এটা কিন্তু আসলে আমাদের পুরো লাইফের একটা স্ট্র্যাটেজি ছিল। তারপর বাড়ির বড়রা, দাদু দিদা ঠাকুমা মাসি মামা কাকু কাকিমা, এই মানুষগুলোর কাছ থেকে আমরা এমন কিছু জিনিস শিখি না যেগুলো কোনো টেক্সট বুকে লেখা থাকে না। মানে ধরো কিভাবে অল্পতে খুশি থাকতে হয়, কিভাবে অতিথি হেলে নিজের জিনিস শেয়ার করতে হয়, কিভাবে একটা ফ্যামিলিকে ধরে রাখতে হয়, কিভাবে কঠিন সময়েও মাথা ঠান্ডা রাখতে হয়, আর আর আর আর আর এর সঙ্গে আছে সেটা হচ্ছে কিভাবে একই গল্প 17 বার বলেও 18 নম্বর বার একই এনথুসিয়াজমের সঙ্গে বলা যায়। তুই তখন ছোট বুঝলি, হ্যাঁ মানে আমি জানি, না না তুই জানিস না তুই শোন, বলে সেই একই গল্পটা 18 নম্বর বার শুনলে সত্যি বলতে কি বলতো, এই গল্পগুলোই তো আমাদের ফ্যামিলি হিস্ট্রি। আর এই গল্পগুলোর মধ্যে দিয়েই একটা জেনারেশন আমার মনে হয় যে আরও একটা জেনারেশনের কাছে তাদের তথ্য পাঠিয়ে দেয়। এরকমভাবেই আমরা আমাদের ব্যাপারে, আমাদের শিকড়ের ব্যাপারে জানতে পারি। এবার বাড়ির বড়রা তো হয়ে গেল, এরপর যাদের ভূমিকা আমার মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট, তাদের কথায় আসার আগে তাদেরকে নিয়েই একটা অসাধারণ সিনেমা ওপেনটি বায়োস্কোপ এবং সেখানে অনুপম রায়ের একটি গান শুনিয়ে ফিরে এসে তাদেরকে নিয়ে কথা বলি, কারণ আমার মনে হয় তাদেরকে ছাড়া আমাদের সবার জীবন ইনকমপ্লিট। তোমাদের সবার জন্য রইল এই গানটা।

এই বন্ধুদের নিয়ে একটা আলাদা ডিগ্রি দেওয়া উচিত। হ্যাঁ, মানে দেখো, বন্ধুরা আমাদের জীবনের এমন কিছু লেসন বা এমন কিছু জিনিস শেখায় যেটা কোনো অফিশিয়াল কোর্সে শেখানো হয় না এবং সেখানে নেই। মানে ধরো, একজন বন্ধু আমাদের শেখায় যে কিভাবে একদম লাস্ট মোমেন্টে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, আরও একজন শেখায় যে কিভাবে আজ পড়বো হ্যাঁ বলে ঘন্টা চার পাঁচেক ভিডিও দেখে কাটিয়ে দেওয়া যায়, আবার একজন শেখায় যে চিন্তা করিস না আমি আছি। এইটাই, এই হলো আমাদের আসল বন্ধু। কারণ জীবনের না সব সমস্যার সলিউশনের দরকার পড়ে না, কখনো কখনো শুধু একজন মানুষ দরকার যে বলবে আমি আছি। আর বন্ধুদের থেকে আমরা একটা খুব বড় জিনিস শিখি, সেটা হচ্ছে নিজের মতো করে থাকা। কারণ দেখো, বন্ধুদের সামনে আমরা মানে ইউজুয়ালি কোনো ফিল্টার ব্যবহার করি না বা ফিল্টার ছাড়াই থাকি, মানে কোনো ফর্মাল ভাষা ব্যবহার করা, ফর্মালি কথা বলা, নকলভাবে হাসা বা সবসময় এটা বলা যে নো নো আই এম অ্যাবসলিউটলি ফাইন, না, একদম সোজা সাপটাভাবে ভাই জীবনটা না কাটছে না ভাই, মানে ঠিক লাগছে না, কিছু কিরকম একটা হচ্ছে। আর ওপাস থেকে তার উত্তর আসে, তাই চল এরা একটু চা খেয়ে আসি, চ ব্যাস হয়ে গেল, মানে থেরাপি সেশন কমপ্লিট। কিন্তু এই বন্ধুই আবার কখনো বলে ভাই তুই না ভুল করছিস, এবং এই কথাটা বলা কিন্তু প্রচণ্ড কঠিন। কারণ সবাই প্রশংসা করতে পারে, কিন্তু যে মানুষটা তোমাকে ভুলটা দেখিয়ে দেয় সে তোমার সত্যিকারের টিচার হতে পারে। আবার কিছু বন্ধু ধীরে ধীরে দূরে চলে যায়, স্কুল শেষ, কলেজ শেষ, জব শুরু, শহর বদলে যায়, রুটিন বদলে যায়, কথাবার্তা কমে যায়, এক এক সময় মনে হয় যে আমরা তো এতটা ক্লোজ ছিলাম, এতটা ভালো বন্ধু ছিলাম, এমন কেন হলো। কিন্তু লাইফের একটা সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে সব মানুষকে সঙ্গে নিয়ে পুরো জার্নিটা কিন্তু করা যায় না, কেউ কেউ শুধু একটা ফেজে আসে। কিছু মানুষ আমাদের সঙ্গে 5 বছর থাকে, কেউ 5 মাস, আবার হয়তো কেউ 5টা দিন, কিন্তু এই সময়টাই ছোট হলেও লেসনটা কিন্তু ছোট হয় না। কখনো একটা মানুষ কয়েক মাসে এমন

কিছু শিখিয়ে দিয়ে যায় সেটা হয়তো আমরা 10 বছর 20 বছরেও কখনো শিখিনি। আর আত্মীয় স্বজন, বাপরে, এই চ্যাপ্টারটা না একটু মানে কেয়ারফুলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কারণ রিলেটিভরা আমাদের অনেক কিছু শেখান। অনেক সময় আমরা সবসময় আমাদের রিলেটিভদের পছন্দ করি না, মানে ধরো বিশেষ করে পেশেন্স, পেশেন্স কিন্তু আমাদেরকে আমাদের রিলেটিভরা শিখিয়ে দেন। তার কারণটা মানে বিয়ে বাড়িতে গিয়ে ধরো একজন বললেন, কি করছো এখন? আমি বললাম কাজ করছি কাকু। কি কাজ? ধরো একটা উত্তর দিলাম যে এই চাকরি বা কিছু একটা। তার ঠিক পরের কোশ্চেন, আচ্ছা স্যালারি কত? তারপর ধরো তাই বিয়ে কবে করছো? আর আমি ভাবছি যে দাদা আমি আমি কি ইন্টারভিউ বোর্ডে এসে বসেছি নাকি? কিন্তু এই রিলেটিভদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি। ফ্যামিলি কি, পরস্পরের পাশে কি করে থাকা যায়, কেউ অসুস্থ হলে কি করে সবাই একসঙ্গে এসে দাঁড়ায়, কেউ ভালো কিছু করলে সবাই মিলে কি করে সেটা সেলিব্রেট করতে পারে, আর কখনো কখনো কিভাবে নিজের পার্সোনাল বাউন্ডারিটা মেনটেন করতে হয়, এটাও কিন্তু এডুকেশন। তারপরে আসে সিনিয়ররা, স্কুলের সিনিয়র, কলেজের সিনিয়র, অফিসের সিনিয়র, এদের মানে এদের কিন্তু কেউ শর্টকাট শেখান, মানে শিখিয়ে দেন যে একদম শর্টে কি করে স্মার্ট ওয়ার্ক করে কাজটা করে নেওয়া যায়। আবার কেউ বলে যে এই ভুলটা করিস না, আবার একজন বলে আমি এভাবে করেছিলাম কাজ হয়নি তুই করে দেখ। এইটা কিন্তু প্রচণ্ড ভ্যালুয়েবল, কারণ জীবনের সব কিছু নিজের গায়ে ধাক্কা খেয়ে শিখতে হয় না, অন্যের এক্সপিরিয়েন্স থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, অন্যের ভুল থেকেও কিন্তু শিখতে হয়। মানে এটা বুঝতে পারাটাও বড় হয়ে ওঠার একটা বিশাল বড় অংশ। আর এরপরে এরপরে আসে আমাদের বিশাল বড় একজন টিচার, সেটা হচ্ছে হেরে যাওয়া বা ফেলিয়ার। এই টিচারটা কিন্তু একটু স্ট্রিক্ট, হ্যাঁ মানে একদম খাতা দেখায় না, আগে থেকে সিলেবাসও দেয় না, শুধু ডিরেক্ট রেজাল্ট দেয়। নট সিলেক্টেড, ডিডেন্ট ওয়ার্ক আউট, রিজেক্টেড, ট্রাই আগেন। প্রথমে খুব খারাপ লাগে, মানে খুব কষ্ট হয়, মনে হয় সবটা শেষ হয়ে গেল। তারপর দিন যায়, মাস যায়, এখন সেই সময় বছরও চলে যায়, আর একদিন আমরা পিছনের দিকে তাকিয়ে আমাদের মনে হয় আচ্ছা এই ঘটনাটা না হলে আমি কি আজকের আমি হতাম? হয়তো না। ফেলিয়ার আমাদের শেখায় নিজের ভুল অ্যাকসেপ্ট করতে, ফেলিয়ার আমাদের শেখায় আবার চেষ্টা করতে, নিজেকে নতুন করে চিনতে। আর সবচেয়ে বড় কথা, এইটা আমাদের শেখায় যে একটা খারাপ রেজাল্ট মানেই কিন্তু একটা খারাপ জীবন নয়। রিজেকশনও একই, কোনো জব পেলাম না, কোনো অপরচুনিটি পেলাম না, বা কোনো মানুষ যাকে আমি পছন্দ করি সে আমাকে চুজ করলো না, কোনো প্ল্যান কাজ করলো না, তখন মনে হয় ভাই মি, মানে আমি কেন, মানে আমার সঙ্গেই কেন সবসময় এটা হয়। কিন্তু লাইফের আনসারটা সঙ্গে সঙ্গে দেয় না, কিছু বছর পরে আমরা বুঝতে পারি যে ওই নাটাই হয়তো প্রচণ্ড দরকার ছিল, কারণ সব দরজা আমাদের জন্য নয়, কিছু দরজা বন্ধ হওয়াটাও একটা ডিরেকশন, মানে একটা দরজা বন্ধ হলে অনেকগুলো দরজা খুলে যায়, এটা আমরা শিখে এসেছি ছোটবেলা থেকে। আরও একটা টিচার আছে, সেটা হচ্ছে সময় বা টাইম। টাইমের কিন্তু কোনো শর্টকাট নেই, টাইম তোমাকে এটাও বলবে না যে আজকের লেসনটা খুব ইম্পর্টেন্ট, সে শুধু যেতে থাকবে, সে শুধু চলে যাবে, আর ধীরে ধীরে আমি তুমি আমরা সবাই বুঝবো যে কোন মানুষ সত্যি, কোন রিলেশনশিপটা ঠিক, কোন সমস্যাটা টেম্পোরারি, কোন জিনিসটা নিয়ে এতদিন আননেসেসারি আমরা স্ট্রেস নিচ্ছিলাম, আর আজ খুব বড় হয়ে মনে হচ্ছে যে কয়েক বছর পর সেটা একটা ছোট্ট মেমরি। আমাদের কাছে অনেক সময় আমরা কিছু জিনিস যখন চাই সেটা আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যায়, আমরা সেটাই আমাদের মন প্রাণ সব কিছু দিয়ে চাই, তখন আমাদের মনে হয় এটা না পেলে হয়তো আমি বাঁচতেই পারবো না, এটা না পেলে হয়তো আমি শেষ। কিছু দিন, কিছু মাস, কিছু বছর পরে গিয়ে আমাদের মনে হয় যে সত্যি কি ওটা এতটা ইম্পর্টেন্ট ছিল, হয়তো না। সেজন্য আমি সবসময় এই কথাটা বলি, কারণ এটা আমার খুব ফেভারিট একটা কথা,

সময়কে সময় দিতে হয়, সময়কে একটু সময় দেওয়া উচিত, তাহলে হয়তো সময় আমাদেরকে অনেকটা কিছু শিখিয়ে দেবে। আজকের পুরো সকালটা কিন্তু এখনো বাকি আছে, হ্যাঁ মানে দিনটা তো অনেক বড়, আর কে জানে হয়তো আজ এমন কারোর সঙ্গে তোমার দেখা হলো যার সঙ্গে একটা ছোট্ট কথা তোমার পুরো দিনটা বদলে দেবে, হয়তো একটা নতুন লেসন, হয়তো একটা নতুন আইডিয়া, হয়তো একটা নতুন মানুষ। তাই চোখ কান খোলা রাখো, একদম কিউরিয়াস থাকো, হ্যাঁ আর একটু মানুষকে নোটিস করো। তার কারণ টিচার সবসময় শুধুমাত্র ক্লাসরুমে থাকেন না, কখনো তিনি আমাদের পাশেই বসে আছেন, কখনো তিনি আমার সঙ্গে বা তোমার সঙ্গে তো চা খাচ্ছেন, কখনো তোমার সঙ্গে ঝগড়া করছেন, কখনো তোমায় বকছেন, কখনো তোমাকে হাসাচ্ছেন, কখনো তোমাকে কাঁদিয়ে কিছু শেখাচ্ছেন, আবার কখনো তোমার নিজের ভেতরেই সে দাঁড়িয়ে আছে। আজকের জন্যে তোমাদেরকে একটা ছোট্ট ছোট্ট সুন্দর জিনিস বলি, হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে আমার টিচার কে, এটা আমরা কিন্তু সবসময় ভাবি। হ্যাঁ যেই হোক, জীবনে যার থেকেই তুমি যখনই কিছু না কিছু শিখে থাকো, একটা ছোট্ট কাজ, একটা ছোট্ট ড্রিল, যারা তোমরা সবাই শুনছো, একটা ছোট্ট কাজ করো আজকের দিনে। তোমার যার থেকেই মনে হয় তুমি জীবনে কিছু না কিছু শিখেছো, সেটা একটা মানুষ না, একাধিক মানুষও হতে পারে, তাকে একটা ছোট্ট টেক্সট মেসেজ পাঠিয়ে দাও, থ্যাংক ইউ, তোমার থেকে সত্যি আমি অনেক কিছু শিখেছি, বা শুধু ধন্যবাদ। এই একটা শব্দ, মানে কোনো বড় প্যারাগ্রাফ নয়, কোনো চিঠি নয়, কোনো এসে নয়, মানে এই আমরা অনেক সময় একটা কথা বলতে গিয়ে অনেক বড় বড় প্যারাগ্রাফ লিখে ফেলি, না দরকার নেই, শুধু একটা থ্যাংক ইউ। আর যদি সেই মানুষটা তোমার জীবনে এখন এই প্রেজেন্টে না থেকে থাকে, তাহলে তুমি এটুকুনি ঠিক করো যে তুমি যেটা জানো, তোমার কাছে যে নলেজটা রয়েছে, তুমি সেটা অন্যদের মধ্যেও সেটা ছড়িয়ে দেবে, কারণ নলেজ যত ছড়ানো যায় তত বাড়ে। আজকে তুমি তোমার কাছে যদি সেই মানুষটা না থাকে, সেই মানুষটাকে মনে করে অ্যাটলিস্ট তুমি এটা মনে করো যে তিনি তোমাকে কি শিখিয়েছেন, এবং আজকে কি তোমার জীবনে তুমি সেটা ইমপ্লিমেন্ট করছো। যদি করে থাকো, তুমি আরও একজনকে সেই সেম জিনিসটা শেখাও, যাতে সে সময় থাকতে তোমাকে বলতে পারে থ্যাংক ইউ। শিক্ষক দিবসকে অবশ্যই সকল টিচারদের, আমার যত টিচাররা আছেন সবাইকে হ্যাপি টিচার্স ডে, এবং যেতে যেতে সবাইয়ের জন্যে একটা খুব আমার ফেভারিট খুব মিষ্টি একটা গান, কারণ পাল্টানো মানে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, সব কিছু সময়ের সঙ্গে পাল্টে যায়, আমাদের সকলকে পাল্টাতে হয়, আর সেই জন্যে ক্যাকটাস, চন্দ্রবিন্দু, ফসিল, লক্ষ্মী ছাড়া সবাই বলেছে চলো পাল্টাই।

0: আধুনিক গান শুনলেন শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com।

0: অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টের চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন রসধারা, উপস্থাপনা দেবযানী রায়চৌধুরী।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। দার্জিলিং এ 327 নম্বর জাতীয় সড়কের বাগডোগরা পানি ট্যাঙ্কি খড়িবাড়ি গলগলিয়া শাখার 31 কিলোমিটারের বেশি পথ চার লেনের করার জন্য কেন্দ্র 2077 কোটি 18 লক্ষ টাকা অনুমোদন করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এক্সহ্যান্ডেলের এক পোস্টে জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে তিনটি প্রধান সেতু, একটি রোড ওভারব্রিজ এবং হাতিদের নিরাপদে চলাচলের জন্য পাঁচটি আন্ডারপাস তৈরি করা হবে। মূলত যোগাযোগ বৃদ্ধি ও সুষ্ঠু পরিবহন সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। জাতীয় নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের লাগোয়া এই প্রকল্প উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের মতো সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশের সঙ্গেও সংযোগ স্থাপন সহজ করবে। একই সঙ্গে বাগডোগরা বিমানবন্দরগামী নকশালবাড়ি, খড়িবাড়ি এবং পানি ট্যাঙ্কির রাস্তায় যানজট বেশ খানিকটা কমবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় পণ্যের বাজার বিস্তৃতির সুযোগও তৈরি হবে বলে মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও নিউ ফরাক্কায় এখনও ধসে যাওয়া রেল ট্র্যাকে সম্পূর্ণ স্থিতাবস্থা আসেনি। গত বৃহস্পতিবার প্রথম দফায় নিউ ফরাক্কা ও তিলডাঙ্গা স্টেশনে মাঝামাঝি ধস নেমে রেললাইনের সমস্যা সৃষ্টি হয়। ওইদিন রাত থেকেই মেরামতির কাজ শুরু করে রেল। বিপর্যয়ের জেরে বাতিল হয়ে যায় একের পর এক দূরপাল্লার ট্রেন। মেরামতির পর সেখানে টেস্টিং এর সময় পরদিন রাতে আবারও ধস নামায় প্রায় 15 ফুট মাটি বসে গিয়ে রেল ট্র্যাকটি পুনরায় ক্ষতিগ্রস্ত হয়। গতকাল সকাল থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেখানে কাজ চলছে। ইতিমধ্যেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার বিক্রম গুপ্তা এবং অন্য আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। আজও তারা সেখানে আছেন। যত দ্রুত সম্ভব নিরাপদে ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার করে রেল যোগাযোগ পুনরায় শুরু করার চেষ্টা চলছে। আজ শিক্ষক দিবস। দিনটি প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। উল্লেখ্য, চলতি বছর রাজ্য থেকে 2 জন জাতীয় শিক্ষকের সম্মান পেতে চলেছেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এই সম্মান পাচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুনরায় খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ গত জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে চিঠি লিখেছিলেন তার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে বিষয়টি খতিয়ে দেখে কুণালবাবুকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর আগে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে কুণালবাবু তার চিঠিতে উল্লেখ করেন। সব সমাজ মাধ্যমে ভিডিও ছড়িয়ে ছবির সঙ্গে তার এই খবর ছড়িয়ে পড়ার পরেও কিভাবে তাকে বিরোধী দলনেতা করা হল চিঠিতে সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাকে বিরোধী দলনেতার পদ থেকে অপসারণ করে মামলাটি পুনরায় চালু করার আবেদন জানিয়েছেন কুণালবাবু। খুব শীঘ্রই রাজ্য তৃতীয় এইমস পেতে চলেছে বলে স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদোত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন। কল্যাণীর এইমসের সপ্তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে দ্বিতীয় এইমসের কাজ চলছে। কল্যাণী এইমসের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এলনিনোর প্রভাবে এবারে ডেঙ্গু দীর্ঘস্থায়ী হতে পারে, এজন্য সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বছরের 12টি দিন পর্যটন দপ্তরের প্রত্যেক কর্মী আধিকারিককে রাজ্যে চিরাচরিত পোশাক পরে অফিসে আসতে হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ একথা জানিয়ে বলেন, সংশ্লিষ্ট ওই দিনগুলিতে দপ্তরের মন্ত্রী আধিকারিক থেকে সকল স্তরের কর্মীরা ট্র্যাডিশনাল পোশাক পরে অফিসে আসবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা করেন। আজ নন্দোৎসব। নানা অনুষ্ঠান ও যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে পালিত হচ্ছে এই উৎসব। মেতে উঠেছে নদিয়ার মায়াপুর ও নবদ্বীপ। এই উপলক্ষে ওই দুই মন্দির শহরে নেমেছে পুণ্যার্থীদের ঢল। জন্মাষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে অভিষেক ও পুষ্পাঞ্জলি। মধ্যরাতের ওই অনুষ্ঠানে গতকাল ভক্তদের ভিড় উপচে পড়ে। পুরুলিয়ার বড়াবাজারের লাকাতে মোষের লড়াইকে কেন্দ্র করে গতকাল এলাকার রণক্ষেত্র হয়ে ওঠে। জানা গেছে, স্থানীয় ভাষায় পরিচিত কাড়া লড়াইকে ঘিরে দুপক্ষের মধ্যে ঝামেলা সূত্রপাত হয়। ক্রমে তা সংঘর্ষের রূপ নেয়। পুলিশ বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে ছোড়া হয় ইট। আহত হন একাধিক পুলিশকর্মী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস সহ লাঠিচার্জ করে পুলিশ। বিশাল বাহিনী গিয়ে অবস্থা সামাল দেয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাদার টেরেসার 30তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। 1997 সালে আজকের দিনে তিনি কলকাতায় প্রয়াত হন। এই উপলক্ষে মাদার হাউসে আজ বিশেষ প্রার্থনা সভা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এখন শুনবেন তবলা লহরা, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, তাল রূপক, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সোমনাথ বর্ধন।

শুনলেন তবলা লহরা, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, তাল রূপক, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সোমনাথ বর্ধন। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত দেবারতী সোমের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন নজরুলগীতি মহুয়া ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন নমকিন ছবি থেকে শিল্পী কিশোর কুমারের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুবাইতে মহিলাদের এশিয়া কাপের ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি। টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করছে। চেন্নাইয়ে আগামীকাল দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। মোহাম্মদ সামি আগামীকাল প্রথম শ্রেণীর তার শততম ম্যাচ খেলবেন। আইএসএল ফুটবলে আগামী 10 অক্টোবর শুরু হবে। আসছে বিস্তারিত খবরে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত পাকিস্তানের মুখোমুখি। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে থাইল্যান্ড ও হংকংয়ের বিরুদ্ধে জয় পেয়ে ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে পাকিস্তান থাইল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্টে

ম্যাচ খেলতে নামবেন। এই উপলক্ষে আজ চেন্নাইয়ের সিএবির পক্ষ থেকে স্বামীকে সম্বর্ধনা দেওয়া হয়। 100 নম্বর লেখা একটি জার্সি তুলে দেওয়া হয় তার হাতে। এই জার্সিতে স্বাক্ষর ছিল সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি, সেই সঙ্গে একটি রূপোর স্মারকও স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষাণ দলের সতীর্থদের সই করা একটি জার্সি স্বামীকে উপহার দেন। সৌরভ এক ভিডিও বার্তায় স্বামীকে শততম ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। উপমহাদেশের একজন জোরে বোলারের জন্য এটি একটি বড় সাফল্য। সৌরভ ঘরোয়া ক্রিকেটে স্বামীর সঙ্গে খেলার কথাও উল্লেখ করেন। ভারতের বিরুদ্ধে উরুগুয়ে আগামী 6 অক্টোবর একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য উরুগুয়ে দল ঘোষণা করা হয়েছে। কোচ হিসেবে দলে আছেন দিয়েগো ফোরলান। বর্তমানে রিয়েল ম্যাড্রিডের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে দলে রয়েছেন। এছাড়াও রুড্রিগো বেত্তানকুর, লুকাস টোরেরা, ফাকুন্দ পেলিত্রির মতো ফুটবলাররাও উরুগুয়ের দলে খেলছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই দিয়েগো ফোরলান তার কোচিং জীবন শুরু করতে চলেছেন। 2010 বিশ্বকাপে ফোরলান সোনার বল জিতেছিলেন। পরের বছর উরুগুয়েতে কোপা আমেরিকা কাপে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল। দেশের হয়ে 112 ম্যাচে তার 36 গোল করেছেন তিনি। পুজোর আগেই ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। আইএসএল এর আগামী 10 অক্টোবর মহালয়ার দিন থেকে শুরু হবে, চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। খেলাগুলি হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফ আজ আইএসএল শুরুর দিন ঘোষণা করেছে। 13 দল এবারের আইএসএল খেলবে। দলগুলি হল ইস্টবেঙ্গল, মোহনবাগান, চেন্নাইগান এফসি, বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, মুম্বাই সিটি এফসি, এফসি দিল্লি, ইন্টারকাশি এবং চার্চিল ব্রাদার্স। তবে জামশেদপুর এফসি এবার খেলছে না। আয়োজন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে এআইএফএফ। প্রতিযোগিতার মোট ম্যাচ হবে 163। এদিকে অর্থ দিতে না পারায় বাদ যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি। তবে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করায় ডায়মন্ড হারবারকে সরাসরি বাদ দেওয়া হচ্ছে না। পয়েন্ট তালিকায় সকলের শেষে থাকবে এই দল। ডায়মন্ড হারবার এফসির কোনো ম্যাচ খেলবে না বলে জানা গেছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল ম্যাচে আগামী সোমবার বারাসাত স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে। 16 বছর পর বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে নৈশালোকে এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এশিয়ান গেমসের আগে ভোপালের মধ্যপ্রদেশে স্টেট শুটিং একাডেমিতে আজ চূড়ান্ত প্রস্তুতি শুরু করছে ভারতীয় শুটিং দল। এই শিবিরে 18 জন শুটার অংশ নিচ্ছেন, তাদের মধ্যে 9 জন পুরুষ এবং 9 জন মহিলা রয়েছেন। আগামী 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রশিক্ষণ শিবির শেষ হবে। এরপর এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় শুটিং দল। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ র্যানকি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ চায়না মাস্টার্সে তাদের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে পুরুষদের ডাবলসে পৌঁছেছেন ফাইনালে। আজ সন্ধ্যায় শেনঝেনে অনুষ্ঠিত সেমিফাইনালে এই তারকাজ ভারতীয় জুটি মালয়েশিয়ার নূর মোহাম্মদ আয়ুব আরজিন ও তান উই কিয়ংকে 21-16, 18-21, 21-11 ব্যবধানে পরাজিত করেন। খেলার খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত 10টায়।

0: ये आकाशवाणी है। आज रात्रि के राष्ट्र संगीत कार्यक्रम में हम आपको विद्वान वाराणसी काली प्रसाद बाबू द्वारा प्रस्तुत मृदंग लय विन्यासम सुनवा रहे हैं।
1: दिस इज आकाशवाणी। इन टुनाइट्स ब्रॉडकास्ट ऑफ नेशनल प्रोग्राम ऑफ म्यूजिक वी ब्रिंग यू ए मृदंगम लय विन्यासम बाय विद्वान वाराणसी काली प्रसाद बाबू।
0: विद्वान वाराणसी काली प्रसाद बाबू आकाशवाणी हैदराबाद के प्रतिष्ठित टॉप ग्रेड मृदंगम कलाकार हैं। वे अपनी उत्कृष्ट कला और संगीत के प्रति गहरी संवेदनशीलता के लिए जाने जाते हैं। वे महान मृदंगम वादक एवं आंध्रमणि की उपाधि से सम्मानित स्वर्गीय श्री वाराणसी गंटया शास्त्री के पौत्र हैं। उन्होंने ये कला अपने पिता प्रसिद्ध मृदंगम विद्वान स्वर्गीय श्री वाराणसी वेंकटा सुब्बारामा शास्त्री से सीखी, जो आकाशवाणी हैदराबाद से रिटायर्ड हुए थे। आकाशवाणी हैदराबाद।
2: आकाशवाणी खबर পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তির প্রতিফলন। ভারত নীতি স্থবিরতা থেকে বেরিয়ে এসে নীতি সক্রিয়তার পথে এগিয়ে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। নিউ ফারাক্কায় রেললাইনের ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে। আপলাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধার কাজ চালাচ্ছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি আর চায়না মাস্টার্সে তাদের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তির প্রতিফলন। ভারত নীতি স্থবিরতা থেকে বেরিয়ে এসে নীতি সক্রিয়তার পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
3: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी बनने से हुए देख रही। अभी हफ्ते भर में ही भारत की इकोनॉमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है। और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब बेस्ट এশিয়া কা যুদ্ধ চল রহা হ্যায়।
2: প্রধানমন্ত্রী বলেন,

0: প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। শিল্পকলা থেকে রাজনীতি প্রতিটি ক্ষেত্রেই প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেদের ছাপ রেখেছেন। তিনি আরও বলেন, 140 কোটি ভারতবাসী একজোট হয়ে ভারতকে বিকশিত ও আত্মনির্ভর করে তুলবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠান তার মান বজায় রাখার প্রশংসা করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেমের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্ববাজারে দক্ষ মানব সম্পদের চাহিদা রয়েছে। মন্ত্রী এই বিষয়টিকে তরুণ প্রজন্মের জন্য একটি সুযোগ হিসেবে উল্লেখ করেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোতে চড়ে শ্রীরাম কলেজ অফ কমার্সে গিয়ে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 4 দিনের সফরে আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে যাবেন। এই সফরে তিনি ঐতিহাসিক, জাতীয়, সামাজিক দিক থেকে গুরুত্ব সম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রথম দিন উপরাষ্ট্রপতি আসামের গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সোমবার শ্রী রাধাকৃষ্ণন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ছাত্রছাত্রী, শিক্ষক ও বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্বে উপরাষ্ট্রপতি শিলংয়ে যাবেন। সেখানে তিনি সোসো থাম অডিটোরিয়ামে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। 8ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি ইম্ফল সফর করবেন। তিনি মৈরাঙে আজাদ হিন্দ বাহিনীর জাদুঘর ও যুদ্ধ স্মৃতিসৌধ এবং ইম্ফলের সৈনিক স্কুল পরিদর্শন করবেন। সফরের শেষ দিন শ্রী রাধাকৃষ্ণন অরুণাচল প্রদেশ বিধানসভার একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন এবং গ্যালারি কাম মিউজিয়াম পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে।
1: हमारे संविधान में निहित अवसर की समानता के आदर्शों को कार्य रूप देने का सबसे प्रभावी माध्यम शिक्षा है। हमारे देश में प्राइमरी स्कूल ड्रॉप आउट रेट 12 वर्ष पहले लगभग 4.5% था। अब ये ड्रॉप आउट रेट नहीं के बराबर है। ये उपलब्धि शिक्षकों के प्रयासों से संभव हो सकी है। इस राष्ट्रीय सफलता के लिए मैं सभी शिक्षकों बहुत बहुत बधाई देना चाहूंगा।
0: রাষ্ট্রপতি নারী অধিকার ও শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন। বিদ্যালয় স্তরের শিক্ষাই হল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নৈতিক বিকাশের উপর গুরুত্ব দেবার মাধ্যমে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধাবী ছাত্রছাত্রী ও দায়িত্বশীল নাগরিক করে তুলতে পারেন। শ্রীমতী মুর্মু আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষক এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, শিলালিপি, সামুদ্রিক বাণিজ্য অথবা গণিত চর্চা, প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের ঐতিহ্য নিয়ে গবেষণার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। নতুন দিল্লিতে ডক্টর এস এল বৈরাপ্পা স্মারক বক্তৃতায় তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার অর্থ হল ঐতিহাসিক নথিপত্র সংগ্রহ করে সেগুলির গবেষণা বাড়ানো, আরও বেশি ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং দেশের অতীত সম্পর্কে পণ্ডিতদের মতামতকে গুরুত্ব দেওয়া। ভারত এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।
2: India today is self-assured and quite unapologetic about it. And we have stopped waiting for anybody else's permission to study our own heritage. We are reading our inscriptions again, working out our maritime trade, going back to our mathematics, telling these stories with real pleasure as well as real precision. This, I think, is what decolonization ought to mean.
0: নিউ ফারাক্কায় রেললাইনের ধসে যাওয়া অংশে মেরামতি কাজ শুরু হয়েছে। আপ লাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ইতোমধ্যে হাওড়া থেকে উত্তরবঙ্গমুখী ট্রেন রওনা দিয়েছে

বাকি ট্রেনগুলিও নির্ধারিত সময় ছাড়বে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন। কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে আজ শহরে আয়োজিত হয়েছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিয়ডিক্যালস অ্যাক্ট 2023 এবং প্রেস সেবা পোর্টাল বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। নতুন আইনি কাঠামো ও অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধার কাজ চালাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন, উদ্ধার কাজের সুবিধার জন্য সিয়াব্রু বেশি থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে পরপর কয়েকটি গান শুনবেন আনন্দ অর আনন্দ ছবি থেকে। প্রথম গানটি শুনবেন শৈলেন্দ্র সিং, দিলরাজ কর এবং কিশোর কুমারের কণ্ঠে। ছবির নাম আনন্দ অর আনন্দ।

শুনছেন আনন্দ অর আনন্দ ছবির গান। পরের গানটি শুনবেন কিশোর কুমার এবং পিনাস মাসানির কণ্ঠে।

একটি ছবি থেকে পরবর্তী গানটি শুনবেন শিল্পী কিশোর কুমার, আশা ভোসলে এবং অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন পরপর দুটি গান শুনবেন রাজা হিন্দুস্তানি ছবি থেকে। প্রথম গানটি শিল্পী কুমার শানু, আলিশা চিনয় এবং স্বপ্না মুখোপাধ্যায়।

ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে, ছবির নাম কালিয়া।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘলা থাকবে, কিছু এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 68%। আজ সারাদিনে 47.0 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আগামী 6ই আগস্ট রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকে চাষবাস, কথিকা ডালশস্যের উৎপাদন বাড়াতে হলে বলবেন ডক্টর পূর্ণিমা হালদার, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বয়স্কদের পুষ্টি বলবেন ডক্টর সুমন গঙ্গোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়, 8টায় বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ শুনবেন অষ্টম পর্ব প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন শিল্পী সঞ্জয় কবিরাজ, 9টায় গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, শুনবেন আন্তর্জাতিক দাতব্য দিবস, জাতীয় চক্ষুদান নিয়ে কিছু কথা এবং গান কবিতার আসর, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 11টায় যুববাণী অনুষ্ঠান 21শে সাহিত্য উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী এবং মৌলি সরকার, বেলা 12টায় সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য, 12

33 মিনিটে গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, শুনবেন আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস, জাতীয় পুষ্টি সপ্তাহ এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নিয়ে কিছু কথা, শুনবেন গান কবিতার আসর, 1:45 শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান, 2:00 আধুনিক বাংলা গানের অনুরোধের আসর, 2:30 নাটক একটি মেয়ের জন্য, রচনা বুদ্ধদেব বসু, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, এ সপ্তাহের খেলোয়াড় প্রাক্তন ফুটবলার তরুণ দে, সাক্ষাৎকার নিয়েছেন শুভজিৎ সরকার, শুনবেন প্রথম পর্ব, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 5:30 যুববাণী অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগান পরিবেশনায় মালতী মুর্মু এবং সহশিল্পী বৃন্দ, 6:15 সাঁওতালি সাহিত্যে রূপচাঁদ হেমব্রমের অবদান নিয়ে বলবেন সুনীল চন্দ্র হাঁসদা, 6:38 যাত্রানুষ্ঠান কংসের কারাগার, রচনা সজল কুমার দাস, পরিবেশনায় নিউ তরুণ অপেরা, 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 8:30 শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান, পত্রপাঠ রোগ বিদায়, প্রযোজনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, 8:55 এ মাসের গান ধানের ক্ষেতে ঢেউ উঠেছে, শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়, 9:00 শিক্ষাঙ্গন থেকে ব্যারাকপুর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 রাগ প্রধান শিল্পী সুদেষ্ণা ঘোষ, 9:45 ভক্তি গীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন কর্ণাটকী শিল্পী এনআর প্রশান্ত, আকাশবাণী মাইসোর কেন্দ্রের নিবেদন, 11:00 লোকগীতি শিল্পী সমৃদ্ধ বিশ্বাস, 11:10 বাংলা আধুনিক গান, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়, 6:35 রামচরিত মানস শুনবেন 225 পর্ব, 6:45 কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 8:30 বাগধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 9:00 আধুনিক গানে শিল্পী সুদেষ্ণা চক্রবর্তী, 9:20 শিল্পী সমৃদ্ধ বিশ্বাসের কণ্ঠে শুনবেন লোকগীতি, 9:40 রসধারা শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্ট বক্স নম্বর 111, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশনায় শিল্পী মারুতি মহন্ত, সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 শ্যামা সঙ্গীত শিল্পী সুদেষ্ণা চক্রবর্তী, 5:20 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 ভক্তিগীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপকানুষ্ঠান, 10:00
30 মিনিটে শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ্র।

বন্ধু, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান শুনলেন। আগামীকাল রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:09 হয়ে 54 সেকেন্ড। জয় হিন্দ।